0: আকাশবাণী রাউরকেলা, পরবর্তী কার্যক্রম বিবিধ ভারতী।
1: সাজন ফিল্ম কা গীত হ্যাঁ পঙ্কজ উদাস কি আওয়াজ মে সমীর কে বোল নদীম শ্রবণ কি তরফ।

0: শ্রোতা বন্ধু, পৃথিবী কেবল আমার নুহে, আমি পৃথিবীর অংশ। সবুজ পৃথিবী আম সুন্দর ভবিষ্যৎ। আস লগাইবা গছ, বঞ্চাইবা আম পরিবেশ। হার্ম টু নেচর ইজ হার্ম টু হ্যুম্যান ফিউচর।
1: শ্রোতাবন্ধু আপনার শুণুটি ভক্তি সঙ্গীতর কার্যক্রম আরতি। পথ দেল প্রভু পাথেয় দেল না, চালিবাকু কহি লক্ষ্য দেল না। শুনিবা অঞ্জলি মিশ্র গাইথিবা এই ভজনটি, গীতরচনা ভূতেশ প্রসাদ পাণিগ্রাহী,

শ্রোতাবন্ধু, শেষ হল ভক্তি সঙ্গীতর কার্যক্রম আরতি আকাশবাণী রাউরকেলা। আসন্তু শুনিবা অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 397তম ভাগ, প্রযোজনা সুহাস মহান্তি।

শ্রোতা বন্ধু, শেষ হল প্রগতি সিটি কার্যক্রম। আকাশবাণী রাউরকেলা, টিউন করছেন 102.6 FM।

শ্রোতা বন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বর রে 700-824-8758 700-824-8758।

শ্রোতা বন্ধু, সন্ধ্যা 6:10 শুনেপারে হিন্দি ভক্তি গীত, 6:30 সম্বলপুরী গীত, 7:25 জেলা হালচাল সম্বলপুর জেলার খবর জাঁপারে, 7:30 কিষান বাণী এথিরে শুনবে কুত্রা গ্রাম পঞ্চায়েত অঞ্চলরে চাষবাস ও জীবন জীবিকা সম্পর্কে সাক্ষাৎকার, কুত্রার পূর্বতন সরপঞ্চ আশাবতী বারাঙ্ক সহিত, রাতে 8:00 শুনবে সিনে সঙ্গীতের হিন্দি চলচ্চিত্রর গীত, 8:30 সমাচার দর্পণ রিলে করে প্রসার করবু আকাশবাণী কটক কেন্দ্রর, 9:15 বিবিধ ভারতী কার্যক্রম, 10:00 গীত ও গজল, কণ্ঠশিল্পী রহবে গুলাম অলী, 10:30 লোকগীতরে পাল্লা পরিবেশন করবে চন্দ্রশেখর দাস এবং সাথী মানে। শ্রোতাবন্ধু, এথিলা চলিত অধিবেশনর কার্যক্রমর সূচনা, এথর আসন্তু জানি নেবা আগামী কালি সোমবারর কার্যক্রমর সূচনা। আসন্তকালি সকাল 6:05 ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা, 6:35 শ্রীরামচরিত মানসর 161তম ভাগ শুনিপারে, 7:10 আমর স্বাস্থ্য রিলে করে প্রসার করবু আকাশবাণী কটক কেন্দ্রর, 8:30 সুগম সঙ্গীত, 8:45 বণ পাহাড়র গীতরে ওরাম গীত শুনিপারে, পরিবেশন করবে মুক্তিলতা কুজুর এবং সাথী মানে। সকাল 9:11:12 ও অপরাহ্ন 2:45 বিবিধ ভারতী কার্যক্রম শুনবে। আসন্তকালি দিন 10:00 শুনবে হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত, 12:00 NCERT দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গর 1286তম ভাগ শুনিপারে। আসন্তকালি সন্ধ্যা 5:00 ভক্তি গীতর কার্যক্রম।

0: দাদা,
1: হইগা।
0: ইসবু কথা মানে তো শুনলা গা।
1: হুম হুম হুম
0: বলে দেখো, ইসবু কথা মানে শুনু শুনু, আমার ই সূচনা মানকর বেল বি আসি পৌঁছি যাইছি।
1: হই তো পহলা করি ই জেনে বাজার হাটে কেনতা গায় পনিপরিবা সব বিক্রি বটা হউতিলা যে, সে কথা মানকে কহি দম।
0: হই দাদা।
1: আর ই সূচনাটা বা ই হারাহারি দরদামটা আমার রাউরকেলা আখর পাখর বাজার মানক রায়।
0: হই হই হই
1: বলে ই সূচনা হিসাব ন, আলু কিলো পিছা 18 নু 20 টঙ্কা, পিঁয়াজ 25 টঙ্কা, অদা 120 টঙ্কা, লেসুন 180 টঙ্কা, বিলাতি 30 নু 40 টঙ্কা, বাইগন ভি 30 নু 40 টঙ্কা, বরবটি আর বিট 40 টঙ্কা লেখায়, গাজর 40 নু 50 টঙ্কা, কাখের 20 নু 30 টঙ্কা, কলরা 40 টঙ্কা, ফুলকবি 35 নু 40 টঙ্কা, বন্ধাকবি 20 নু 25 টঙ্কা, সিমলা মির্চা 80 টঙ্কা, লাউ গুটাকে 15 নু 20 টঙ্কা, মাখন 30 টঙ্কা, সারু 50 টঙ্কা, কচা কোদেল 40 নু 50 টঙ্কা, ভেন্ডি 30 নু 40 টঙ্কা, পুটল 50 নু 60 টঙ্কা, আর মুনগা খড়া কিলো পিছা 20 টঙ্কা হিসাব ন বিক্রি বটা হেউথিলা।
0: দাদা,
1: হই গা শশী,
0: বাজার হাট র সূচনা তো দেলা, বলে যো পান পাগ র সূচনা বি দেই দু।
1: হই গা হই দেই দু। বইলে আমার পান পাগ বিভাগ সুন্দরগড় কি রেইঠনু যেন সূচনা আসিছে সে হিসাবে আবার 24 ঘন্টা ভিতরে আমার জেলার কেন কেন সি জায়গান টিকে রয়েছে মেঘুয়া পাক দেখা যা বলি অনুমান করা যাচ্ছে, আর সেই হিসাব ন কেন কেন সি জায়গান টিকে রয়েছে বর্ষা পাইন ভি হই পারে বলি অনুমান করা যাচ্ছে, আর যেন পবনটা বহিবা ইটা ঘন্টা প্রতি 11 কিলোমিটর হিসাব ন বহিবা বলি অনুমান করা যাচ্ছে, আর যদি তাপমাত্রাকে দেখমা বলে সবুঠানু এতকা 39 ডিগ্রি আর সবুঠানু কম 27 ডিগ্রি সেলসিয়স রহবা বলি সূচনাটা রয়েছে, হেনতান আর্দ্রতা সবুঠানু এতকা শতকড়া 69 ভাগ আর সবুঠানু কম শতকড়া 20 ভাগ রহবার সম্ভাবনা রয়েছে।
0: দাদা,
1: হই গা শশী,
0: সূচনা মানে দৌ দৌ দেখো নগা, আমার বৈঠকি সারবার বিল বি আসি পৌঁছি যাইছে।
1: হুম হুম হুম তো বৈঠকি সারবার আগরু আমার চাষী ভাই বহন মানকে অনুরোধ কি সে মানকে আমার কিষাণ বাণী কার্যক্রম কেনতা লাগুছে ই বিষয় ন মতামত দেই করি আমার ই ঠিকানা থি নিহাতি ভাবে চিঠি লিখবে। তো আমার ঠিকানা হচ্ছে
0: কিষাণ বাণী কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক
1: আকাশবাণী রাউরকেলা, পিন নম্বর 769042।
0: আর চাষী ভাই বহন মানে আপন মানে তো সবই জানছন যে আমার এই কার্যক্রম কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকার তরফ নু প্রসারণ করা যায়সি।
1: বলে আজের লাগি আমকে বিদায় দন্ত,
0: জুহার।

শ্রোতা বন্ধু, শেষ হল কিষান বাণী কার্যক্রম। আপনার টিউন করছেন 102.6 এফএম সবুবর্গর শ্রোতাঙ্কর প্রিয় রেডিও স্টেশন। শ্রোতা বন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণীর আউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বররে 7008 7008 8 2 4 8 7 5 8।

0: তিনিটা কলেজ রে
1: ব্যস্ত হও না,
0: ফিস তো দেখো।
2: হে কোন খবর কোন হলো?
1: ফিস রো টেনশন,
2: রাহুল রো ব্যাংক অ্যাকাউন্ট তো আছে, তো রাস্তা ক্লিয়ার। ব্যাংক রো আবশ্যক অনুযায়ী স্টুডেন্ট এডুকেশন লোন ইজিলি মিলিব, যেউথিরে 4 লক্ষ টাকা পর্যন্ত নো কোলাটারাল।
0: সিএ কোটি
2: মিঠা আরবিআই কহে
3: কর সঠিক আরম্ভ, হুয়ো ফাইন্যান্সিয়ালি স্মার্ট।
4: শ্রোতা বন্ধু, আপনার টিউন করছেন 102.6 এফএম, শুণুছেন সিনে সঙ্গীত কার্যক্রম। বর্তমান শুণবা ইয়াদো কি বারাত কথাচিত্রর এই গীতটি গাইছেন আশা ভোসলে এবং মহম্মদ রফি।

শ্রোতাবন্ধু, এই সুমধুর গীতটি শুনিলে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারঙ্ক কণ্ঠরে আন্ধি কথচিত্ররু। শেষ হলা সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। সময় রাতে 8:30 হওয়া যাচ্ছি। শুণবা সমাচার দর্পণ, রিলে করে প্রসার করছু আকাশবাণী কটক কেন্দ্ররু।

সাইলে পাশে পুছিলে হরসে কি মতে গমন তুমি পচারিলে রাম লক্ষ্মণ তুমি কাহিকি আজি আম পাখকু আগমন কল এণু দূত আজ্ঞা রাবণ পত্র খণ্ডে দেখাই দেলে সে রাম আজ্ঞা পত্র